শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকের আসরটি আমরা সাজাবো আপনাদের চিঠি ও ফেসবুক কমেন্ট দিয়ে। সংক্ষেপে বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। এছাড়া থাকবে কাগজ ভাঁজ করে আকৃতি তৈরির ঐতিহ্যবাহী জাপানি শিল্প ওরিগামি নিয়ে কিছু কথা। পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি হাসান হাবিব।

0: অজন্তাদি, আপনি কাঞ্জি কুইজের কথা উল্লেখ করছিলেন, তো আজ কাঞ্জি কুইজ দিয়ে আসর আরম্ভ করলে কেমন হয়?
1: হ্যাঁ, তাই করা যাক হাসান ভাই। 30 এপ্রিল বৃহস্পতিবার পোস্ট করা কাঞ্জি কুইজ সম্পর্কে বলছি তাহলে। বন্ধুরা, বরাবরের মতো সেদিনও দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছিল। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: সামুরাই নো দেতেকুরু এগা ও মিমাশিতা, সামুরাই নো দেতেকুরু এগা ও মিমাশিতা।
1: এই বাক্যের অর্থ হচ্ছে, আমি একটা সিনেমা দেখেছি যেখানে একজন সামুরাই ছিল।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল এই কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: সামুরাই, সামুরাই।
0: কাঞ্জির অর্থ হল সামুরাই। সামুরাই হল জাপানের ঐতিহাসিক সামরিক যোদ্ধা।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: মাৎসু,
1: আর
2: মাৎসু
1: কাঞ্জির অর্থ হচ্ছে অপেক্ষা।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর দ্বিতীয় অংশ দেখতে প্রায় একই রকম হলেও প্রথম অংশ দেখতে একেবারে আলাদা এবং কাঞ্জি দুটির অর্থ একদম আলাদা।
1: তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 30 এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন শহীদুল ইসলাম, দেবাশিস গোপ, মেহেদী হাসান মামুন এবং প্রদীপ বসাক। সঠিক উত্তরদাতাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
0: এবারে আমরা চোখ ফেরাবো চিঠিপত্র ফেসবুক কমেন্টে। 5 এপ্রিলে রবিবাসরীয় আসরে আমরা এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিভাগের দীর্ঘ যাত্রাপথের উপর আলোকপাত করেছিলাম। পরে শুনিয়েছিলাম এ উপলক্ষে বন্ধুদের পাঠানো অনেক শুভেচ্ছাপত্র। এছাড়া প্রচার করা হয়েছিল ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব, যেখানে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন আমাদের বাংলা বিভাগের সাবেক সম্প্রচার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বেতারের বর্তমান মহাপরিচালক এএসএম জাহিদ। অনুষ্ঠানটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন গৌতম মণ্ডল এবং রংপুরের আতাউর রহমান রঞ্জু। আকবর হায়দার কিরণ লিখেছেন, জাহিদ ভাই চমৎকার কথা বলেন, সুন্দর বাচনভঙ্গি, তার কি অসাধারণ অভিজ্ঞতা।
1: অনুষ্ঠানটি শোনার পর বাংলা বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা হৃদয়। বীরভূমের নলহাটি থেকে শীষ মোহাম্মদ শিশান লিখেছেন, মাননীয় জাহিদ সাহেবের সঙ্গে আপনাদের আলাপন মুগ্ধ হয়ে শুনলাম, জানতে পারলাম অনেক কিছু। এরপর 26 এপ্রিল প্রকাশিত এই সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে।

0: মেহেদী হাসান মামুন লিখেছেন, সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে। ASM জাহিদ স্যারকে ধন্যবাদ সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য।
1: জাহিদ সাহেবের সাক্ষাৎকার খুবই সাবলীল ও সুন্দর ছিল, মন্তব্য করেছেন মনির আহমদ। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা জানিয়ে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, আলাপনে তার নিজস্ব ভাবনা তুলে ধরার পাশাপাশি সম্প্রচার জগতের পরিবর্তন সমূহ এবং বাংলা ভাষা সম্প্রচার বিশেষজ্ঞ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাহিদ ভাই। সুন্দর সাক্ষাৎকারটির জন্য তাকে আমার ধন্যবাদ জানাই।
0: অভিনন্দন জানিয়েছেন প্রবীর বিকাশ সরকার। সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, সাদাত জাহিদ ভাইয়ের সাক্ষাৎকার খুব ভালো লাগলো, বিশেষ করে ভালো লাগলো দীর্ঘদিন পর ওনার কণ্ঠস্বর শুনে। একবার ঢাকায় উনি আমাকে অটোগ্রাফ দিয়েছিলেন এবং একসাথে কয়েকটি ছবিও তুলেছিলেন। ওনার সুস্থতা কামনা করছি।
1: বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, চমৎকার স্মৃতিচারণ। জনাব সাদাত জাহিদ সাহেব তার কর্মময় জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা তুলে ধরেছেন, ভীষণ ভালো লেগেছে সাক্ষাৎকারটি।
0: শ্রোতাবন্ধু তার একটি চিঠিতেও এই সাক্ষাৎকারের উচ্চ প্রশংসা করেছেন এবং জানিয়েছেন শ্রোতাদের শুভেচ্ছা বার্তা সহ গোটা অনুষ্ঠানটি খুব উপভোগ করার কথাও। এবারে ফেসবুকে AHM বজলুর রহমানের মতামত, তার লেখা থেকে এক অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ASM জাহিদের সাক্ষাৎকারটি ছিল সময় উপযোগী, স্মৃতিময় ও ভাবনা সমৃদ্ধ। এই আলাপচারিতা শুধু বাংলা ভাষার একজন সাবেক সম্প্রচার বিশেষজ্ঞের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণই নয়, বরং বাংলা ভাষার আন্তর্জাতিক সম্প্রচার, শ্রোতা সম্পর্ক, প্রযুক্তিগত পরিবর্তন এবং গণমাধ্যমের ভবিষ্যতের উপর এক গুরুত্বপূর্ণ আলোকপাত। এতে অতীতের স্মৃতি থাকলেও তা কেবল নস্টালজিয়ায় আটকে থাকেনি। সম্প্রচার জগতের পরিবর্তন ও প্রযুক্তির প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।
1: মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা মুগ্ধ। এর আগে 29 মার্চের রবিবার সরীয় আসরে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে বাংলাদেশের শ্রোতাবন্ধু মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার লাগার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের অজয় কুমার সরকার। বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানাতে গিয়ে শ্রোতাবন্ধু ধ্বনি ও প্রতিধ্বনি নামক একটি পুরনো অনুষ্ঠানের কথা স্মরণ করেছেন, যে অনুষ্ঠানটি শ্রোতাদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল।
0: হ্যাঁ, খুবই জনপ্রিয় ছিল এই অনুষ্ঠান। ওদিকে শ্রোতাবন্ধু মনির আহমদের সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার মোহাম্মদ আবদুল্লার চিঠিতেও। বন্ধু আরও লিখেছেন, রেডিও জাপানের সাথে সোনালি দিনগুলোর কথা সবসময় রয়ে যাবে আমাদের মনে। ওদিকে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাকও তার চিঠিতে 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা বিভাগের প্রচার করা ধারাবাহিক সাক্ষাৎকারগুলোর উচ্চ মূল্যায়ন করেছেন। প্রদীপ বসাকের আরেকটি চিঠিও আজ আছে আমার হাতে অন্য আরেক প্রসঙ্গে। এই চিঠিতে তিনি লিখেছেন, 18 মার্চের ফেসবুক পোস্টে জাপানের এক কারিগরি কলেজের শিক্ষার্থীদের রোবটের ফুটবল খেলা উপভোগ করার দৃশ্যটি তার খুব অনুপ্রেরণাদায়ক এবং ভবিষ্যৎ প্রযুক্তির এক জ্বলন্ত উদাহরণ বলে মনে হয়েছে। শ্রোতাবন্ধুর বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দলগত কাজের মানসিকতা বাড়াতে ভূমিকা রাখে। মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
1: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 3 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় উত্তর পূর্বাঞ্চলীয় জাপানে সি আর্চিন শিকারীদের দক্ষতার প্রদর্শনী শিরোনামের একটি ক্লিপ। ইভাতে জেলার কুজি শহরের নারী ডুবুরিরা সি আর্চিন বা সমুদ্র শলা সংগ্রহের জন্য পানির নিচে তাদের সাঁতার কাটার দক্ষতা প্রদর্শন করছেন। এই বার্ষিক প্রদর্শনীটি 1 জুলাই শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসের শেষ অবধি এটি চলবে।
0: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি রৌদ্রজ্জ্বল দিনে ঐতিহ্যবাহী পোশাক পরিহিতা নারী ডুবুরিরা সমুদ্রে ডুব দিয়ে সি আর্চিন সংগ্রহ করে আনছেন, যা খুবই জনপ্রিয় একটি খাদ্যবস্তু। এই প্রদর্শনীর মাধ্যমে তারা চেষ্টা করছেন অঞ্চলটিকে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে। একই দিনে পোস্ট করা আরেকটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, ভারতে কর্মী নিয়োগের কার্যক্রম জোরদার করছে জাপানি কোম্পানিগুলো।
1: 1400 এরও বেশি জাপানি প্রতিষ্ঠান ভারতে তাদের কার্যক্রম শুরু করেছে।

0: জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এর জরিপ অনুযায়ী টানা চার বছর ধরে জাপানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ভারত শীর্ষ গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। দক্ষ ভারতীয় কর্মীদের নিজেদের দলে ফেরানোর লক্ষ্যে জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠছে।
1: ৬ জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়, মধ্য জাপানের ইতো শহরে গামলা বাইচের মাধ্যমে গ্রীষ্মের সূচনা উদযাপন শিরোনামের একটি ক্লিপ। জাপানের শিজুওকা জেলার ইতো শহরের উষ্ণ প্রস্রবণ রিসোর্ট সমৃদ্ধ পর্যটন এলাকায় গ্রীষ্মের সূচনা উপলক্ষে ৫ জুলাই রবিবার একটি অনন্য আয়োজন ওয়াশটাব রেস বা গামলা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময়ে স্থানীয় একটি নদীতে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এই ক্লিপটি কিন্তু দারুণ মজার। প্রতিযোগীরা প্রত্যেকে এক একটি গামলায় বসে ছোট ছোট কাঠের বৈঠা চালিয়ে নদীপথে সমাপ্তি রেখার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দিব্যে এগিয়ে যান, আবার কেউ কেউ ভারসাম্য রাখতে না পেরে গামলা সমেত উল্টে পড়েন, আর হাসির রোল ওঠে। ভীষণ মজার প্রতিযোগিতা। একজন অংশগ্রহণকারী বলছিলেন, এই আয়োজন ছাড়া মনে হয় যেন গ্রীষ্মকাল শুরুই হয়নি। তো আহসান ভাই, আপনার কেমন লেগেছে এই ভিডিও ক্লিপ?
0: হ্যাঁ দিদি, ক্লিপটি আপনার মতো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। তো এরপর ৭ জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল সাদো দ্বীপে ডুবুরিদের পানির নিচে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপন। ৭ জুলাই হল জাপানে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপনের দিন। এ সময় মানুষ রঙিন তানজাকু কাগজে তাদের মনের ইচ্ছা লিখে বাঁশের ডালে ঝুলিয়ে রাখেন। ৪ জুলাই নিগাতা জেলার সাদো শহরের স্থানীয় ডাইভিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই উৎসবের সম্মানে উদযাপনের অংশ হিসেবে শহরের অদূরে সমুদ্রের পানির নিচে একটি বাঁশ ঝাড় বসিয়ে তানাবাতা রঙে সেটিকে সাজিয়ে তোলেন।
1: চমৎকার এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে সমুদ্রের তলায় বাঁশ ঝাড় স্থাপন করে ইচ্ছাপূরণের আর্জি জানানো, প্লাস্টিকের চিরকুট বাঁধার এই ব্যবস্থা তানাবাতা উৎসবকে একটা আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো।
1: এবারে ১৮ মে পোস্ট করা একটি ক্লিপ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া পড়ে শোনাব। নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু শিরোনামের এই ক্লিপে মধ্য জাপানের এই নদীতে অনুসৃত একটি ঐতিহ্যবাহী প্রথার কথা বলা হয়েছে। বেশ রোমাঞ্চকর একটি প্রথা।
0: আর এই ক্লিপটি দেখে ফেসবুকে বন্ধু মেহেদী হাসান মামুন লিখেছেন, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার প্রচলন রয়েছে, তবে পুরনো এই পদ্ধতিগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে।
1: প্রায় একই কথার প্রতিধ্বনি করে মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন, জাপানের এই পদ্ধতি অভিনব, জেনে ভালো লাগলো, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার একটি রীতি আছে। জাপানে পানকৌড়ি পাখি ব্যবহার করে মাছ ধরার এই রীতি সম্পর্কে জেনে ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম এবং নজরুল ইসলাম। দারুণ তো মন্তব্য সোহেল রানা হৃদয়ের।
0: এদিকে বন্ধু সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, এই উপায়ে মাছ ধরার কথা আগেও জেনেছিলাম, আবার জেনে খুব ভালো লাগলো।
1: এবারে শঙ্কর হালদার কি লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, দারুণভাবে রোমাঞ্চিত হলাম, দেখলাম ও আনন্দ উপভোগ করলাম। ওদিকে চিন্ময় মাহাতোর মন্তব্যে রয়েছে একটু স্মৃতিচারণা, এইভাবে মাছ ধরার অনুভূতি আলাদা। মনে পড়ে ছাত্র জীবনে মামার বাড়ি গেলে রাতে সবাই মিলে গ্যাস লাইট জ্বালিয়ে নদীতে হাঁটু জলে তীর ধনুক দিয়ে মাছ ধরতাম। তীর ধনুক ব্যবহার করতেন বুঝি, তার মানে সেটা ছিল সত্যিকার অর্থেই মাছ শিকার।
0: ঠিক বলেছেন দিদি। ওদিকে প্রদীপ বৈশাখ তার চিঠিতে লিখেছেন, রাতের অন্ধকারে যখন নদীর শান্ত জলে ছোট ছোট নৌকার আলো ঝলবল করে ওঠে এবং প্রশিক্ষিত পাখি তাদের মালিকের ইশারায় মাছ ধরে আনে, তখন সেই দৃশ্য যেন জীবন্ত কোনো লোককাহিনীর মতো মনে হয়। জাপান যেভাবে নিজের পুরনো ঐতিহ্যকে সম্মানের সাথে ধরে রেখেছে তা সত্যি প্রশংসনীয়।
1: মন্তব্যের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য ভিডিও ক্লিপ নিয়েও আপনাদের প্রাণবন্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি আমরা। এদিকে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে শুধুমাত্র জাপানি ভাষা শেখার জন্য নিবেদিত অনলাইন পেজের ঠিকানা সমেত ১১ জুনের একটি ফেসবুক পোস্টকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ

0: আবদুল্লাহ, বগুড়ার আমিনুল ইসলাম এবং নওগাঁর আলী আহমদ আরিফ।
1: এবারের প্রসঙ্গ জাপানের ঐতিহ্যবাহী শিল্প ওরিগামি, আজ বিশেষত কাগজ ভাঁজ করে বানানো সারস পাখির উপর আলোকপাত করব আমরা। ওরিগামি হচ্ছে এমন এক ধরনের হাতের কাজ যেখানে একটিমাত্র কাগজকে কোনো কাঁচি বা আঠা ব্যবহার না করে শুধু নিখুঁতভাবে ভাঁজ করে নানা রকম আকৃতি দেওয়া হয়। তৈরি করা হয় ফুল, পাখি, জন্তু, বাক্স ইত্যাদি আরও কতকে। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের কাছে এটি সমান জনপ্রিয়। শিক্ষা জগতেও ওরিগামির ব্যাপক ব্যবহার রয়েছে। আমাদের অনুষ্ঠানেও এর আগেও হয়তো ওরিগামির কথা বলা হয়েছে, তাই না দিদি?
0: হ্যাঁ, অনুষ্ঠানে ওরিগামির উল্লেখ অনেক সময়ই করা হয়েছে। তো যাই হোক, ওরিগামির সৃষ্টিগুলোর মধ্যে কাগজের সারস এক বিশেষ মর্যাদার অধিকারী, যা দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে তৈরি করা হয়। তাছাড়া এই কাগজের সারস শান্তির সাথেও সম্পর্কিত।
1: কিন্তু দিদি, কিভাবে একটি সাধারণ কাগজের সারস শান্তির সাথে সম্পর্কিত হয়ে উঠল?
0: হ্যাঁ, এর উত্তর লুকিয়ে আছে এক ছোট্ট মেয়ে সাসাকি সাদাকোর জীবনের গল্পে। সাদাকোর বয়স যখন মাত্র 2 বছর, তখন সে হিরোশিমায় আঘাত হানা পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসে। বোমা বিস্ফোরণের সময় সে গুরুতরভাবে আহত হয়নি এবং একটি সুস্থ, স্বাভাবিক ও প্রাণবন্ত বালিকার মতোই বড় হতে থাকে। খেলাধুলাও করত সে অসাধারণ দক্ষতার সাথে। কিন্তু বোমা বিস্ফোরণের প্রায় 10 বছর পরে তার শরীরে ধরা পড়ে লিউকেমিয়া এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
1: তারপর কি হলো?
0: হাসপাতালে ভর্তি থাকাকালীন কাগজ দিয়ে বানানো 1000টি সারস উপহার পেয়েছিল সাদাকো। জাপানের একটি প্রচলিত বিশ্বাস, কাগজ ভাঁজ করে 1000টি সারস বানালে ইচ্ছা পূরণ হয়। এই কথাটি জানার পর সাদাকো নিজেও কাগজ দিয়ে সারস বানাতে শুরু করে। প্রত্যেকটি সারস সে বানাত সুস্থ হয়ে ওঠার আন্তরিক কামনায়। কিন্তু দুঃখের বিষয়, তার অবস্থার অবনতি হতে থাকে এবং 8 মাস রোগের সঙ্গে লড়াই করার পর মাত্র 12 বছর বয়সে পরলোক গমন করে সাদাকো।
1: ভীষণ দুঃখজনক।
0: ঠিকই বলেছেন। সাদাকোর মৃত্যুর পর তার এবং পারমাণবিক বোমায় প্রাণ হারানো অন্য শিশুদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তির জন্য শুরু হয় শিশু শান্তি সৌধ নির্মাণের উদ্যোগ। সারা দেশ থেকে মানুষের পাঠানো অর্থের সাহায্যে 1958 সালে হিরোশিমায় শান্তি স্মারক উদ্যানে সৌধটি নির্মিত হয়।
1: হিরোশিমার শান্তি স্মারক উদ্যান বা হেইওয়াকিনেন কোয়েন অবস্থিত সেই স্থানের খুব কাছেই যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রতি বছর 6ই আগস্ট এই উদ্যানে শান্তি স্মারক অনুষ্ঠান আয়োজিত হয়।
0: ঠিক তাই। শান্তি স্মারক উদ্যানের মধ্যে অবস্থিত এই শিশু শান্তি সৌধ বা গেম্বাকুনো কো এর শীর্ষে রয়েছে সাদাকোর আদলে নির্মিত একটি বালিকার মূর্তি। সে দু হাতে মাথার ওপরে তুলে ধরেছে একটি বিশাল কাগজের সারস। এই ধরনের ঘটনার মধ্য দিয়েই কাগজের সারস শান্তির সাথে সম্পর্কযুক্ত হয়ে উঠেছে।
1: হ্যাঁ দিদি, আর আমরাও কিন্তু এই সুযোগে কাগজে সারস বানানোর চেষ্টা করেছি। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আমি ঠিকভাবে একটি সারস বানাতে পেরেছি। প্রথমে দেখে খুব সহজ মনে হয়েছিল, কিন্তু নিজে একা বানাতে গিয়ে ভাজের ধাপগুলো ঠিকমতো অনুসরণ করা একসময় বেশ কঠিনই মনে হয়েছিল। তবে আশার কথা হলো, বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত সঠিকভাবে সারস বানাতে পেরেছি আমি।
0: খুব ভালো। কাজটা সহজ ছিল না মোটেই, তবে বানানোর পরে নিশ্চয়ই ভালো লেগেছে খুব আপনার।
1: ভীষণ ভীষণ ভালো লেগেছে দিদি।
0: এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো nhk.jp/bengali।
1: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হলো nhkworldjapanbengali।
0: তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের অর্থমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে গত সপ্তাহে জাপানি ইয়েন কিনতে তার মন্ত্রণালয় মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে নিউ ইয়র্কের লেনদেনে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্যে 5 ইয়েনের আকস্মিক লাভের পেছনে ছিল এই যৌথ হস্তক্ষেপ। এই পদক্ষেপের ফলে প্রায় 40 বছরের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি থাকা ইয়েন শক্তিশালী হয়ে 2.5 মাসের মধ্যে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি সোমবার যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপটি গত বছরের সেপ্টেম্বরে গৃহীত জাপান মার্কিন অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল। জাপানের অর্থ মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে উল্লেখ করে কাতায়ামা বলেন, ভবিষ্যতেও সমন্বিত হস্তক্ষেপ চালাতে আমরা দ্বিধা করব না। কাতায়ামা আরও বলেন যে ভবিষ্যতে হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় ডলার ঋণ নিতে জাপান তার কাছে থাকা মার্কিন বন্ড জামানত হিসেবে ব্যবহার করে ফেডারেল রিজার্ভের একটি সুবিধা গ্রহণের পরিকল্পনা করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলেছেন যে তার মন্ত্রণালয় ভবিষ্যতে আরও যৌথ হস্তক্ষেপে অংশ নিতে দ্বিধা করবে না। বেসেন জানান, ইয়েনের মারাত্মক অবমূল্যায়ন রোধে জাপানের নেয়া সিদ্ধান্তমূলক বাজার ও মুদ্রানীতি সংক্রান্ত পদক্ষেপগুলোকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জোরালো সমর্থন জানায়। 2011 সালের পর এটি ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মুদ্রা বাজার হস্তক্ষেপ। সে সময় জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্প ও সুনামির পর ইয়েনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেলে কর্তৃপক্ষ ইয়েন বিক্রি করে। তবে 1998 সালে জাপানে একাধিক ব্যাংক বিপর্যয়ের পর ইয়েনের মান ধরে রাখতে এটিই প্রথম যৌথ হস্তক্ষেপ। গত সপ্তাহে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠা জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোতো জেলায় সোমবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। কুমামোতো শহরে দুপুর 2:24 মিনিটে সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জাপান আবহাওয়া এজেন্সির তথ্য অনুযায়ী কুমামোতো জেলায় এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, যা 2013 সালের আগস্ট মাসে নথিভুক্ত করা হয়। আবহাওয়া সংস্থাটি হিটস্ট্রোক প্রতিরোধে সব ধরনের সম্ভাব্য সতর্কতা অবলম্বন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। এর মধ্যে রয়েছে দিনের বেলা পরিষ্কার পরিচ্ছন্নতার মতো বাইরের সব ধরনের কাজকর্ম এড়িয়ে চলা এবং ঠান্ডা জায়গায় অবস্থান করা। পাশাপাশি ভূমিকম্পের সক্রিয়তা বৃদ্ধির মধ্যে মঙ্গলবার পর্যন্ত জাপানি ভূকম্পন পরিমাপকে সর্বোচ্চ 7 মাত্রার তীব্রতার ভূমিকম্প হতে পারে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে সংস্থাটি। সোমবার সকাল 7:30 পর্যন্ত কুমামোতো কর্তৃপক্ষের তথ্য মতে ভূমিকম্পের পর থেকে এই জেলায় দুর্যোগজনিত কারণে 38 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 4,600টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 181টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জেলার 8,500 জনেরও বেশি বাসিন্দা জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পরও তেহরান কঠোর অবস্থান বজায় রেখেছে। ট্রাম্প দ্রুত হলে গত সপ্তাহান্তেই একটি বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে, তবে শর্ত সাপেক্ষে তিনি তা বাতিল করতে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে একটি চুক্তির রূপরেখা বা পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যে কোনো ধরনের হামলা স্থগিত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প লিখেছেন যে সেই অনুরোধের ভিত্তিতে তিনি দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্যকে মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবে উপস্থাপন করা হলেও ইরান একে একটি বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে দেখছে। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে ইরান অসতর্ক অবস্থায় আচমকা হামলার মুখে পড়বে না এবং নিষ্ক্রিয় থাকবে না। দেশটি তার সামরিক প্রস্তুতি বৃদ্ধি করবে এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে বলে প্রতিবেদনে জানানো হয়। ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর পূর্ব জলসীমায় একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে যে রবিবার বিকেল 4টে পর্যন্ত 5 জন নিহত এবং অপর 41 জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে পূর্ব জাভা প্রদেশের মাদুরা দ্বীপের অদূরে জাহাজটি চলাচলের সময় দিনের শুরুতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংস্থাটি জানায় আগুন লাগার সময় ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসারে 271 জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। জাপানে অন্যতম বিখ্যাত গ্রীষ্মকালীন উৎসবের সূচনায় দেশটির উত্তরাঞ্চলীয় শহর আওমুরির রাস্তায় জমকালো ভাসমান যানের এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে প্রতিবছর প্রায় 10 লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবটির প্রধান আকর্ষণ হল নেবুতা নামে পরিচিত বিশাল সব ভাসমান যান, যেগুলোতে ঐতিহাসিক যোদ্ধা, পৌরাণিক চরিত্রসহ বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়। রবিবার উৎসবের প্রথম দিনে সন্ধে 7টায় 16টি ভাসমান যানের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। প্রতিটি ভাসমান যান ছিল প্রায় 5 মিটার উঁচু। ঢোল ও বাঁশির সুরে তালে তালে 3 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথ ধরে ভাসমান যানগুলো এগিয়ে চলে। এ সময় উৎসাহী নৃত্যশিল্পীদের একটি দল পুরো আবহকে আরও প্রাণবন্ত উৎসবমুখর করে তোলে। 40-এর এক দর্শনার্থী জানান, প্রথমবারের মতো এই উৎসব দেখতে পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চ বোধ করছেন। নেবুতা কারিগরদের বছরব্যাপী নিরলস পরিশ্রমে তৈরি এসব ভাসমান যানের পেছনে যে উৎসাহ উদ্দীপনা কাজ করেছে তা তিনি গভীরভাবে অনুভব করতে পেরেছেন বলে জানান। উৎসবটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। শেষ দিনে দর্শনার্থীরা একই সাথে বর্ণিল আতশবাজি এবং সমুদ্রে ভেসে চলা ভাসমান যানে শোভাযাত্রা উপভোগ করতে পারবেন।
1: এনএসকে ওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ আসরের 23তম পাঠে আমরা শিখব নিজের পছন্দ প্রকাশের অভিব্যক্তি।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম এখন একটি বিড়াল ক্যাফেতে এসেছে। সঙ্গে আছে তার বন্ধু আয়াকা এবং মাইক। মার্কিন নাগরিক মাইক

0: নানা রকম হবি এবং জাপানিদের সাবকালচার বা পপ সংস্কৃতির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর রাখে। বিড়াল ক্যাফে হচ্ছে এক অদ্ভুত ধরনের ক্যাফে যেখানে আপনি চা বা কফি পান করতে থাকাকালে বিড়ালদের আদর করে সময় কাটাতে পারেন।
1: তাহলে আসুন শোনা যাক 23তম পাঠের কথোপকথন।
2: ご飯を食べています。
3: 本当にかわいいね。おいでおいで。私はこの子が好き。
2: 私はこの猫が好きです。
4: 猫カフェってリラックスできるよね。
2: 本当ですね。
1: プロテチションラペルオルトエバルベッカカラジャグ。
0: ビラルグロディケタキエタンボロ。
1: কি সুন্দর! কাওয়াই মানে সুন্দর বা কিউট, মিষ্টি।
2: মিন্না গোহান ও তাবেতাইমাসু,
1: এরা সবাই এদের খাবার খাচ্ছে।
0: জবাবে আয়াকা বলল,
3: হন্তো নি কাওয়াই নে,
1: আসলে খুব কিউট লাগছে দেখতে।
0: এরপর বিড়ালদের ডাকলো আয়াকা,
3: ওইদে ওইদে,
1: এই যে এদিকে এসো।
0: কাছে আসে এক বিড়াল ছানাকে আদর করতে করতে আয়াকা বলল,
3: ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি,
1: এই বিড়াল ছানাটা আমার পছন্দ।
0: আরেকটা বিড়ালকে আদর করে তাম বলল,
1: আমার পছন্দ এই বিড়ালটা।
0: এই ব্যস্ততাহীন পরিবেশ উপভোগ করছে মাইক।
1: বিড়াল কাফে ক্লান্তি দূর করে, তাই না? রিলাক্সু হল ইংরেজি রিল্যাক্স শব্দের জাপানি উচ্চারণ।
0: তাম বলল,
1: সত্যি তাই।
0: এসব ক্যাফেতে রয়েছে নানা রকম বিড়াল, তাই পছন্দের যে কোনোটির সঙ্গে আপনি আনন্দময় সময় কাটাতে পারেন।
1: আজকের মূল বাক্য হচ্ছে এই বিড়ালটা আমার পছন্দ। এই বাক্যটির গঠন রীতি জেনে নিলে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন। বাক্যের শব্দার্থগুলো ব্যাখ্যা করা যাক।
5: ওয়াতাশি
1: মানে আমি, আর এর পরেই আছে পার্টিকেল ওয়া, যেটা দিয়ে টপিক বা মূল প্রসঙ্গ নির্দেশ করা হয়।
5: নেকো
1: অর্থ হল বিড়াল।
5: কোনো নেকো
1: মানে এই বিড়ালটি। এরপরে
5: স্কি দেস
1: কথাটির মধ্যে আছে একটি না বিশেষণ
5: স্কি,
1: যার অর্থ পছন্দ বা প্রিয় বা পছন্দ করি। এবারে আজকের পয়েন্ট, আপনি কি পছন্দ করেন সেটা বলতে চাইলে পছন্দের জিনিসটির নামের পর গা পার্টিকেল ব্যবহার করুন এবং এরপর বলুন
5: স্কি দেস,
1: যেমন বিড়াল বা
5: নেকো।
1: আপনার পছন্দের জিনিস হলে বলুন
5: নেকো গা স্কি দেস।
0: বুঝতে পেরেছি। তাহলে আয়াকা যখন বলেছে ওয়াতাশি ওয়া কোনো কো গা স্কি বা এই বিড়াল ছানা আমার পছন্দ, তখন সে একই অর্থ বুঝিয়েছে, তাই না? মানে বলছিলাম সে কিন্তু দেশ ব্যবহার করেনি।
1: হ্যাঁ, ঘনিষ্ঠ লোকজনের মধ্যে নৈমিত্তিক বা অনানুষ্ঠানিক কথাবার্তায় সাধারণত
5: দেশ
1: বলা হয় না, তাই সেক্ষেত্রে
5: স্কি দেশ
1: কথাটির পরিবর্তে কেবল
5: স্কি
1: বলতে পারেন।
0: তাম এবং আয়াকা দুজনেই বলেছে ওয়াতাশি ওয়া মানে আমি, যদিও আমরা জেনেছি যে জাপানি বাক্যে সচরাচর আমি কথাটি উজ্জ্ব রাখা হয়, এখানে তা হচ্ছে না কেন?
1: লক্ষ্য করুন, এই পরিস্থিতিতে তারা দুজন কিন্তু যার যার নিজের ভিন্ন ভিন্ন পছন্দের কথা জানাচ্ছে। যেমন তাম বলেছে আমার পছন্দ এই বিড়ালটি,
5: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা স্কি দেসু,
1: এবং এক্ষেত্রে তার নিজের পছন্দকে সুনির্দিষ্টভাবে আলাদা করতেই সে বাক্যের শুরুতে বলেছে
5: ওয়াতাশি ওয়া।
0: বন্ধুরা এবার শুনে শুনে বলুন
5: স্কি দেসু, この猫が好きです。私はこの猫が好きです。
1: এবার পছন্দের জিনিসের কথা বলা হচ্ছে এমন একটি সংলাপ শুনি।
6: 食べ物は何が好きですか？
3: 寿司が好きです。
1: সংলাপে কি বলা হচ্ছে তা দেখা যাক।
6: তাবেমোন

0: 日本は何が好きですか？
1: アプナーコンカバーポチョンド
2: 食べ物
3: マニホロカバーカバーニエコタホチボレカバーホロプロションゴバトピックエボンエルポリタイトピックネディショクパーティケルワバブハルカラハウェチェ
2: 何
3: エティエティプロスノバチョクシャブドアゲシキチエルアルトキ
2: 何が好きですか？
3: マニホロアプニキポチョンドカレン
4: 寿司が好きです。
1: আমি সুশি পছন্দ করি।
3: সুশি এখন সারা বিশ্বে এক জনপ্রিয় খাবার।
1: বন্ধুরা প্রশ্নের উত্তর শুনে পরপর বলুন।
2: 食べ物は何が好きですか？寿司が好きです。
3: আপনার পছন্দের অন্য জিনিসের কথা বলা অনুশীলন করা যাক এবার। ধরুন বলতে চান আপনি মাঙ্গা বা কমিক পছন্দ করেন, তাহলে কি বলবেন? মাঙ্গা জাপানিতে উচ্চারণ হলো
2: মাঙ্গা।
0: মাঙ্গা গা সুকি দেসু। মাঙ্গা গা সুকি দেসু।
3: এবারে আজকের বোনাস বাক্য, এটি নেওয়া হয়েছে তামের একটি কথা থেকে।
4: হন্তো দেসু নে।
3: এখানে
2: হন্তো
3: কথাটির পূর্ণ রূপ
2: হন্তো
3: এবং এর অর্থ সত্যি, আসলে।
2: হন্তো দেসু নে
3: মানে হলো সত্যি তাই। কারো মতামত বা অনুভূতির সঙ্গে আপনি পুরোপুরি একমত এমন বোঝাতে এটি বলতে পারেন।
1: বন্ধুরা এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
3: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
4: কাওয়াই মিন্না গোহান ও তাবে তাইমাস
5: হন্তো নি কাওয়াই নে ওইদে ওইদে ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি
6: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু।
7: 猫カフェってリラックスできるよね。
6: 本当ですね。
8: マイクと一緒にポップカルチャー。
1: マイケルソングポップサンスクリティ。এই অংশে আজ কথা হবে জাপানের বিচিত্র সব অদ্ভুত ক্যাফে সম্পর্কে।
3: জাপানে ক্রমশ গড়ে উঠছে এমন সব স্থান যেখানে শুধু খাদ্য ও পানীয় পাওয়া যায় না, রয়েছে আরও অনেক বাড়তি কিছু। আজকের স্কিটের বিড়াল ক্যাফে তারই একটা উদাহরণ। আবার যারা পেঁচা বা খরগোশ পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওই ধরনের প্রাণী থাকা ক্যাফে।
1: এসব স্থানে গিয়ে প্রাণী সম্পর্কে একই ধরনের আগ্রহ থাকা লোকজনের সঙ্গে আপনি সহজেই বন্ধুত্ব করতে পারেন। সেজন্য খুব ভালো জাপানি না জানলেও চলবে, কারণ উভয়ের আগ্রহের বস্তু একই।
3: আরো বিচিত্র ধরনের ক্যাফের মধ্যে আছে ফুট বাথ ক্যাফে, যেখানে আপনি উষ্ণ জলে পা ভিজিয়ে রিল্যাক্স করতে পারেন। প্ল্যানেটেরিয়াম ক্যাফেতে চায়ের কাপে চুমুক দিতে দিতে স্ক্রিনে দেখানো আকাশের গ্রহ নক্ষত্র অবলোকন করতে পারেন। আর অ্যানিমে এবং গেমস নিয়ে যেসব ক্যাফে রয়েছে সেগুলোর কথা নাই বা বললাম।
1: অনেক রকম ক্যাফের কথা শুনলাম, আপনার কোনটা চাই? জাপানে বেড়াতে এলে আপনার পছন্দের ক্যাফে খুঁজে নিতে ভুলবেন না। কিন্তু
3: সহজে জাপানি ভাষার আজকের পর্বটি ভালো লেগেছে আশা করি।
1: তাহলে আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।